লাগাবে আর্চ কেলকুত ওক পরিপতা আবা এম পুলেন পালেন মনাম লাগাবে দিনচি দুনে আলামেম পাতু আরবান এপিয়ার মিনিস্টার বালো রাজা ইরনে আলোলো আলো জিরো নামসাই ওক তাওয়াং মোকলো মিউনিসিপালিটিস মৌলিক মোনাম প্রপোজাল আবা এম হিকা দারকা নাম লাগাবে রিভিউ মিটিং এম ইটানগর লো কেনলো দুলক গতু দুকুম আলোলো মিনিস্টার মু ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন গাদ্দেম নে মিউনিসিপালিটিস মোনাম লাগাবে কাম কাজ রিনাম ওক কাগো দুলা ফর্মেলিটিস কাগজ পতারিজি আবা এম পোলগনগ লৌরিগোলা লৌঙ আরালব রিঙাম দব মেন্টু ওক ডেপুটি কমিশনার গাদ্দেম নে গুমিন ওক স্টেক হোল্ডার্স গাদ্দেম প্রপোজাল আবা এম ফাইনাল দামাবে লকেঙ্গোদা হিকা দারকা নাম লাগাবে মেন্টু লোদুম আলোলো এমএলএ তেচি কাসো কমিশনার উরবান এফেয়ার্স বিবেক পান্ডে ডাইরেক্টর উরবান কাম লোকেল বডিস হানা তাকা ওক ডিস্ট্রিক্ট লোক ডেপুটি কমিশনার গাদ্দে পুইলিকতু ডাইরেক্টর অফ হায়ার এন্ড টেকনিক্যাল এডুকেশন গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ ইঞ্জিনিয়ারিং আর্চিটেক্ট অক ফার্মাসি 2026-27 সেশন লাগাবে সিট এলোনমেন্ট এম জিলেন্টু অনলাইন এপ্লিকেশন এম সেন্ট্রাল সিট এলোকেশন বোর্ড সিএসএবি অফিসিয়াল ওয়েবসাইট লো যোক পোলোগ লোরিগোনা লোরিগোলা কানুনানে টেন এএম লোক যোক পোলোগ আলো চামনিগোলা লোগোনানে 5 PM লোব অনলাইন ফর্ম ফিল আপ রেদব জিলেন্টু ইঞ্জিনিয়ার অক আর্চিটেক্ট ডিগ্রি লাগাবে জেই মেন এক্সামিনেশন মার্চ 2026 ওক ফার্মাসি ডিগ্রি লাগাবে ক্লাস 12 মার্চ হিসাব লোক লাতে দুনে আলা মেনকেন জিতু তানাগাত নুন মেনকেন আগমেম আকাশবাণী ইটানগর লোক তাপাদু আপার শিবনশ্রী ডেপুটি কমিশনার চেম্বার ডিস্ট্রিক্ট সেক্রেটারিয়েট দাপরি জল মনসুন হময় লোক মৌক লোক নিদ কদে মদুর নাম কাগো নাম লাগাবে ওক হারনে হময় লোক রিজিমেন্জি আবা লাগাবে রিভিউ মিটিং আমার ডিসি নিগ ম দুলক গতু ডিসি জি গো এডমিনিস্ট্রেটিভ অফিসার ওক ডিপার্টমেন্ট হেড গাদ্দম নে আয়গ জুরিস ডিকশন লোরেলিক দুলা মোকো লোক জিপু জিলিন দেদির রাচেক ওক কবিলম নাম জিনাম আবা এম কাগো দুলা বিভাব ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন এম মেম্পা জিনাম লাগাবে মেন্টু মেট্রোলজিক্যাল সেন্টার ইটানগর অরুণাচল গে 13 ডিস্ট্রিক্ট এম ইয়েলো এলার্ট গো মারো কাতাম তু ওক স্টেট ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট গাদ্দ 24 hours লেটেস্ট রিপোর্ট আরালো আপার সিয়াং ডিস্ট্রিক্ট আরা লো দেদির রাচেক ইরিগোলা আঙ্গম ওকলো ইয়াগলোতু এলা মেন্তু ওক মারিয়াং ইংকিয়ং পালিং ওক জেঙ্গিং সার্কেল নিদোকদে আচিরুব হদুলা জিপু জিলিন আচিন মোকলো রিতু এলা মেম্পাতু ওক আপার শিবনশ্রী ডিস্ট্রিক্ট নাচো সিউম লেমিকিং ওক দাপরজো সার্কেল মোক আউম গোলো দেদির রাচেক ওক জিপু জিলিন রিতু এলা মেন্তু ওকদা কারাদাদি ডিস্ট্রিক্ট তালি টাউন লো দেদির রাচেক মোকো আনি গলো ইয়াগলো তু ওক পাপুম পারে গ কিমিন ওক তিগ্রিজো দোলু রাগা সার্কেল কামলে ডিস্ট্রিক্ট লো চিনজি পুজলিন ঋতু এলা মেন্তু ওক কেই কেই পাঞ্জর ডিস্ট্রিক্ট রিলিফ ক্যাম্প লো 52 নিদুম গবনি দুলক দু এলা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট মেম্পাতু পিপা ওয়ার্ল্ড কাপ 2026 লো ডিপেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ড এম 2-1 লো কেমারো এটলান্টা স্টেডিয়াম লো তুপাক দুলা লঞ্জিনাব ফাইনেল লো চালকতু আর্জেন্টিনা গ ক্যাপ্টেন লিওনেল মেসি নে তুকি গিয়ারু নাম লাগাবে সুপ্রিয়ার ম্যাচ অফ দ্য অ্যাওয়ার্ড এম পাতু পিপা ওয়ার্ল্ড কাপ 2026 গ ফাইনাল ম্যাচ এম স্পেন এলা আর্জেন্টিনা এ নিউ ইয়র্ক গ নিউ জার্সি স্টেডিয়াম লো যোক পোলো গ চামনিনা নে আলো লো 12:30 AM ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লো তু কামনি তাদু ক তানেগাদে জিরো গাঙ্গ নুগা গালো মেঙ্কেন আগমে এগে তানাগাদে কাজুমুন ইচা গজের কাত বাগরা গেল গগির গঙ্গনাঙ্গ টাকা লাজু

0: हेलो फरमाइश।
1: हेलो जी, नमस्ते।
0: नमस्ते, हेलो फरमाइश, ईटानगर में आपका बहुत बहुत स्वागत है।
1: धन्यवाद। आप मैं रमेश पात्र गोलाघाट असम से बात कर रहा हूँ।
0: जी रमेश पात्र जी, कॉल करने के लिए बहुत बहुत धन्यवाद।
1: अपना खबर भल
0: नये? मैं खूब भल। अपना की सर्दी खासी हो आसे निकी?
1: हाँ, तेनेकुआई हो आसे। अलग अगत बरखुण भिजिल।
0: ओहो ओके ओके, रोड बरखुण हो थके नए तक भिजिले और रोड गले बेबार हो।
1: तक बरखुण कमिशन ना
0: आमार यात ना बरखुण दिए आसे इतिया।
1: আমার অল্প এইফালে পঠাই দিয়ক। গোলাঘাট ডিস্ট্রিক্ট মানে পানী আছে,
0: খেতি
1: কৰিব পৰা নাই।
0: ওকে ওকে, আমাৰ ইয়াতো কন্টিনিউ বৰষুণে হৈ আছে। দিনত অকণমান গৰম হয় কিন্তু ৰাতি আৰু ৰাতিপুৱা বৰষুণ হৈ থাকে। অকণমান আপুনি চাব নিজৰ কিবা হেল্থটো
1: ঠিক হব।
0: ওকে, তো কওক আজি কি গানা শুনিব?
1: আজি শুনিব লাগিব গোপী কৃষ্ণ।
0: গোপী কৃষ্ণ, ওকে।
1: গানা
0: ইয়ে ইশ্ক হে ক্যা, ওকে।
1: ডেডিকেশন রয়েগা আপকো,
0: থ্যাংক ইউ।
1: অল বসুমতারি, ভাইকন মুন্ডা, বিমল বসুমতারি, দেবাশিষ হাজরিকা, শরদ দ্বারা, হিতেন্দ্র দাস, যোগেন্দ্র রংকি, ওর মেলা শ্রীমতী হ্যাঁ পাত্র, উসকে বাদ ধরমবীর, পূরণ বর্মা, প্রেম সিং সিসুদিয়া, ভগবান সিং পরমার, রমেশ প্রজাপতি, আশুতোষ দেবনাথ, রাকেশ প্রেমজিৎ চক্রবর্তী, ওর সবই লিসনার্স কো বেদিকে চাইগা।
0: ওকে, তো রমেশ পাত্রা জি, কল করতে বহুত বহুত ধন্যবাদ। আপনার হেলথ কা খেয়াল রাখিয়ে, হম আপনাকে আপনার পছন্দের গানা শোনা রহে হ্যাঁ।